এই বাড়িয়ে নন্দ জ্বালি নট বর্ষ, এই বাড়িয়ে নন্দ জ্বালি নট বর্ষ, ছোট শির নাবুদ মল মারদম খোরশ, মারদম থালাবে মজ কর দন্দ আশে